0: ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆଗକୁ ଅନେକ କିଛି କଥା ହେବା, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ନେଇଯିବା ବିଜ୍ଞାପନ ବିରତି।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: এবে গেল গ্যাস পিএনজি কানেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার তিনোটি সরল উপায়। সমুদায় 4,000 টাকা একা সহিত, কিংবা 1,000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা, নচেত প্রত্যেক দিন 1 টাকা।
5: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশ ব্যাক। আজি কল করন্তু 1800102982।
4: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
0: বিজ্ঞাপন বিরতি পরে আপনমানকু পুনি থরে স্বাগত আকাশবাণী লাইভ পরিসরকু। ଏହି ଉପବାସ ହେଉଛି ଏକ ମାଧ୍ୟମ ଯାହାକି ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ସମ୍ପର୍କକୁ ନିବିଡ଼ କରେ। ପ୍ରେମ ହେଉଛି ସରଳ ଏବଂ ହୃଦୟରୁ ଅନୁଭବ କରୁଥିବା ଭାବନା, ଯେଉଁଠି ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଭରସା ଓ ଆନ୍ଦୋଳନ ଥିଲେ ସମ୍ପର୍କଟିରେ ମଧୁରତା ଗଢ଼ିଉଠେ। ତ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏହି ଗୀତଟି, ଯେଉଁଥିରେ ପ୍ରେମର ସରଳ ଏବଂ ଗଭୀର ଭାବନାଟିକୁ ଖୁବ୍ ନିଖୁଣ ଭାବରେ ବ୍ୟକ୍ତ କରିଛନ୍ତି।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আম রাজা বাবুঙ্কর যেতবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চলিথিব।
4: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
3: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
4: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
3: হ্যাঁ, সেইটা যেমন মাগণারে হয়ে যাব।
4: জানিল কি সরকার পরা এতিপে সবসিডি দেউছন্তি?
5: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: আজি কেতে তারিখ কহিলে?
1: আজি
0: তুমি জানিছ আজি যে 160 বর্ষ পূর্বে 1865 মসিহাৰে যেতিয়া আইটিইউ গঠন হৈছিল সেইবাবে

0: organization declares Ebola outbreak in Congo and Uganda a public health emergency of international concern. IMD issues heavy to very heavy rainfall alert at isolated places over Andaman and Nicobar Islands, sub-Himalayan West Bengal and Sikkim today. A Nepali mountaineer, Kami Rita Sherpa, creates history by climbing Mount Everest for 32nd time, breaking his own record. And with that, we end the midday news.
1: প্রথমে ওড়িয়ারে সম্বাদ শুনিলে রেলকরি প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্রর পরে শুনিলে মিডডে নিউজ রেলকরি প্রচার কল আকাশবাণী দিল্লির শ্রোতা মানে কার্যক্রম শুণুচন্তে আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচার করুছু হিন্দি চলচ্চিত্রর গীত কার্যক্রমর প্রথম গীতটিকে শুণন্তু খুদগর্জ চলচ্চিত্রর শিল্পী হলে মহম্মদ আজিজ এবং সাধনা সরকম ইন্দিবরঙ্ক গীতক সঙ্গীতরে সজাইছন্তি রাজেশ রোশন

0: रेडियो के प्रचार कार्यक्रम लगे के मुई सुरु बली यारी मिस्ते
1: मुई डमरु
0: जुआर को
1: जुआर को मुई हमर आपा जी मके डाकी आनला जो बोलला
0: ओय ओय
1: आय काय काय हमर भाई बनी मन प्रचार भाई बोलला एले आपा आज काय विषय आछे
0: आज काय विषय आछे बोली तू मई कोले होसी कि नहीं
1: ए फायर ऑफिसर काम कायटा
0: ए दे
1: ए
0: हमर तो तु तो कह दिल
1: विषय
0: खाईटा बोले जितकी भाई बहन सुन लाइनी जो प्रश्न पचारल से प्रश्न भितर से पचारे आमके बल लगे फोन नंबर है शून्य छ आठ पांच चार लगाई कर दुई तीन शून्य छ नौ शून्य लगे फोन कर लेकिन सावधा लगसी रेडियो की फसल कार्यक्रम लगे एंतिया का कार्यक्रम चलसी और भाई बहन सामान तोर मोर खाता भितर सामान खाईटा जागे रहा ये डमरु की सुनी बोली खाईटा मन खाता आई सेमन एंतिया का आईली खाता खा भाई बोले भाई मातर আমি কার্যক্রম আরম্ভ করু এ বৈঠক ভিতরে প্রথম আমার বাবুকে ইতি ডকাও আর পরিচয় দো বাবু তোমার পরিচয় কোনে দিয়া
2: আজ্ঞা মোর না আইসি আছে রমেশ হরিজন মুই পায়ার অফিস কোটবাড়তি চাকরি করলিনি
0: আলে জোয়ার লাগা বাবু
2: জোয়ার জোয়ার আজ্ঞা জোয়ার
1: এলে আজ্ঞা
2: আজ্ঞা
1: ই জন পায়ার অফিস থানে এটা কাই কাই কাম আজ্ঞা এটা জয়া কালি ভাই ভাই কি কাই কাই কাম মনারি আছে
2: আজ্ঞা আমার পায়ার অফিস থানে কায়েলানি বলে আজ্ঞা মেন কাম এলানি ধন আর জীবনকে রক্ষা করবাটা আমার এলানি মুখ্য কাম সিতানু আর জন বুড়ি মরলাইনি লোকমন আইটাক মিশা যাইকি আমি উদ্ধার করলুনি আর এক্সিডেন্ট এলে মিশা যাইকি আমি উদ্ধার করি কি জন এম্বুলেন্স না রলানি বলে আমকে ফোন করলে এক এক দুই নম্বর গোটাচে আই এক এক দুই নম্বর কে ফোন করলে বলে আমি এম্বুলেন্স নারলে আমার গাড়ি মিশা নেইকি তাকে মেডিকেল কে পৌঁছাইলুনি যদি অধিক পানি রসি আই ভিতরে গাড়িয়া রসি বলে আইতি জনে যদি ফোন কে না পারে বলে মোর বাটা শুনি এলে পিলা টুকি হো কি বোর্ড লোক মিশা হো টিকে পানি কাঞ্জি কি দেখি কিরি অলপ গাদা গাদি অলপ
1: করবার আরি এ দেপা ফোন কোটাইলে উঠাও
0: রেডিও কি ফচার কার্যক্রম লগে স্বাগত কলুনি কে কইলাস নি কন্তিনি কইলাস নি বাবু
3: আয়া জোয়ার আয়া
0: জোয়ার জোয়ার তোমার পরিচয় কোন দিয়া বাবু
3: লক্ষ্মী নারায়ণ বাবা কইতেনে সেন্ডল সুবর্ণপুর
0: জোয়ার বাবু তোমার প্রশ্ন খাইটা আছে আমার বাবু বসলা আছত ফাছরা
2: আগে আগে ফাছরা
3: মোর প্রশ্ন হচ্ছে যে আয়া
2: ফায়ার অফিস র কাম হচ্ছে আজ্ঞা ফায়ার লিবাইবাটা বি আছে আর যদি রাস্তা লগে এক্সিডেন্ট হলে মিশা আমি যাবু মেডিকেল কে পৌঁছাইবু সে

0: তেন বসিকি আমি এই জায়গা তানি যাবো আছে
1: বুঝাই দেলে আজ্ঞা
2: হলে জোয়ার লাগ বাবু ধন্যবাদ লাগ
1: হ্যালো রেডিও কে পচারু জোয়ার জোয়ার কে কইলাসনি কোনদিনে কইলাসনি
3: মই আন্দ্রা নি রাজুনি নে
2: রাজুনি নি কেন তার আছাস
3: জোয়ার লাগাবে
2: এ জোয়ার জোয়ার জবর দিন কে তোমার সে আমার সঙ্গে ভেট ঘাট কাই তোমার প্রশ্ন কাইটা আছে
0: আমার পায়ার অফিসর কাম এলানি ধন আর জীবন কে রক্ষা করবাটা আমার মুখ্য কাম আর তার চাকরি পাইবা কাজে বলে সবুটার সর্বনিম্ন যোগ্যতা প্লস টু আর প্লস টু পাস করি করি আমার যে ডিপার্টমেন্ট বলবো আছে গভর্নমেন্ট যেটা ইন্টারভিউ করছি আই তানে পাস হয়ে গেলে আই চাকরি মিলছি আই ক্যাটাগরি তান যদি নম্বর আইসি আছে বলে
3: প্রশ্নের
2: উত্তর তো পাইলা সারি কাইটা পচারবার আছে কি ধন্যবাদ লাগো জোয়ার লাগো
1: এলে এই জন ধন জীবন বলবাই আজ্ঞা এলে মানে লোককে তো পড়ি গেলা কোনটি অদরলা বলে তাকে রক্ষা করবাক তুমি আগে যিবা এই জন গায়ে গরু ছেলি মেন্ডা মনে এনে তেনে কোন বন্দি ভিতরে কোন নদী ভিতরে জন বাসি গলাইনি কোন চুয়া ভিতরে
0: শীঘ্র লিবাই করি আইটাকে আমি এই ধন আর জীবন কে মিশা আমি রক্ষা করবো
2: তার কাছে
0: আমার জনটা রেসি আছে আজ্ঞা গাড়ি মনকে ইন্স্যুরেন্স রেসি যদি পড়ি গেলা গাড়ি জেসবি হোক কি ট্রক হোক কি বস গাড়ি যাইটা মিশা হো এটা যদি পড়ি গলা বলে তাঁর জন ইন্স্যুরেন্স সার্টিফিকেট গোট রসি আইটা যদি রসি বলে এই সার্টিফিকেট আমার ফায়ার সার্টিফিকেট যদি মিলি যাইছি বলে এটা তার
1: রেডিও
2: কি প্রচার কার্যক্রম লাগে স্বাগত করলুনি কে কইলাসনি কন্তনি
4: নমস্কার ম্যাডাম
2: জোয়ার জোয়ার
4: আন্তরিক শুভেচ্ছা জনাচ্ছি কারণ আমার ফাইন র মানে কর্মকর্তা ভাবে কাজ করছেন সে আমার আন্তরিক শুভেচ্ছা জনাচ্ছি তা সহিত আমার যে ফাইভ পার্সেন্ট কোন কোন হচ্ছে কোন কোন নাই সেই বিষয়ে কিছু সচেতন মার্গদর্শন দেবে তাহলে বলাইছেন
0: আজ্ঞা এলে আজ্ঞা আমার ফায়ার স্টেশন তানে মেন কাম হেলানি ধনার জীবন তার সঙ্গে সঙ্গে আমি জন ফায়ার যদি লাগি গলানি যদি কোন জায়গা তনে কাই অসুবিধা এলানি বলে আমার গোট নম্বর আছে 112 112 নম্বর কে লগাইবাস বলি কইলুনি এবে ধরা কোন লগে এক্সিডেন্ট হয়ে গেলা এলে আই লোক জন লোক মন রে ভাই 112 কে লগাইলে বলে ডাইরেক্ট আই সার মন আমার জন ভুবনেশ্বর আছে তাই সার মন তিনটা ডিপার্টমেন্ট কে গোটক নম্বর করলা আছে পুলিশ ফায়ার আর মেডিকাল কে এবে ধরা যদি মেডিকাল রিলেটেড লগাই দিল এক্সিডেন্ট এলা আছে বলে মেডিকাল হিসাব প্রথম যাইছি আছে এলে সেটা যদি সেমন অ্যাম্বুলেন্স কে দেবাই মেডিকাল ডিপার্টমেন্ট কে যদি সেটা না অ্যাম্বুলেন্স যদি না রেসি বলে আমার ফায়ার গাড়ি কে সেমন কনভার্ট করে দেবে যে নাই অমুক জায়গা লগে আজ্ঞা এক্সিডেন্ট এলা আছে এটাকে নিয়ে যা বলে কইবে এলে আজ্ঞা আমি খবর পাও পাও গোট মিনিট ভিতরে আমি আজ্ঞা আমার গাড়ি গোট সানটা আছে সেকেন্ড টর্ন আউট বলবো এই গাড়িকে আই গাড়ি ধরি করি আমার পোর্স যেতে আমার কর্মচারী আছে আজ্ঞা গোট মিনিট ভিতরে বাড়ি করি আমি পলাইবু আর যাই করি তাকে ধরি করি আমি মেডিকেল নেবু কি জন্তি নেওয়ার রসি বলে আইতি নেবু
1: এলে আমার আচারী বাবু সবুদিন আমার

0: চৈতি জন শুনলাই নি আর এমতি আমার জন এক্সপার্ট মন আইলে নাকি নে সবকে আমার আচার্য আজ্ঞা পচারলাই নি প্রশ্ন মন এটার কাজে আমার রেডিও বাটনু তোমকে মিছা অনেক অনেক ধন্যবাদ হলে আজ্ঞা ই জন আমার ফায়ার গাড়ি ই জন আছে আইতি আমি না জানবা কাই কাই মেশিন মনে আছে পোনে এটা মনে দুই রকম গোটে পানি ছাড়ছি আর গোটে কাইটা ছাড়ছি পোনে এটা মিশা লিপসি কাই গুন্ড কি কাইটা বললো
1: হ্যাঁ এটা গোটে বড়িয়া কোশ্চিন করলাস আজ্ঞা এলে ফায়ার স্টেশন তানে বহুত প্রকার জিনিস আছে এবে আমার জন এবে গোটে তেল গাড়ি তানে নিয়ে লাগ গলা আজ্ঞা এলে আমি যদি ডাইরেক্ট যদি আমি পানি পকাই দেবু বলে না লিবে আজ্ঞা এটা বলবে আমার গভর্নমেন্ট স্যার মন আমার ডিপার্টমেন্ট তরফরু দেবা আছে বড় বড় ডবা তানে এটা বল ফর্ম যদি আমি এই ফর্ম কে যদি এটা মিশাই করি আমি যদি এই তেল গাড়ি তানে নিয়ে লাগলে যদি আমি পকাইবু বলে এটা জব কে লিপসি আর এবে ধরা যদি কোন ইলেকট্রিক বোর্ড তানে কি কোন তার ট্রান্সফর্মার তানে যদি নিয়া লাগলা বলে আমি ডাইরেক্ট পানি পকাইকে না পারু তাহলে জনটা আমার জন এই লোকাল তানে জন আমার ইলেকট্রিক হেড অফিস আছে তাকে ফোন করি করি এই এটাকে ডাউন করবার আছে কারেন্ট কে তারপরে আমি জন সিও টু বলি করি গোটে আমার এস্টিংগুইশ নিয়া লিবাইবাটা গোটে জিনিস গোটা আছে যন্ত্র গোটে এই যন্ত্র কে নিয়ে করি আমি এটা কলি করি করলে এটা নিয়া
0: লিপসি ফোন গোটাইলে উঠাই দু হ্যালো রেডিও কে পাচারু
2: হ্যালো রেডিও কে পাচারু
3: কে কলেছনি বাবু কোন দিননি
2: সরালি আপা নমস্কার
3: জোয়ার জোয়ার নীলু বাবু কেনতার আচ্ছা জবর দিন কে ভেটঘাট ফোন নাই ফান নাই খাইতির পাই খাই এলা তোমকে তুমি তো আমার রেগুলার শ্রোতা ফোন করলে আমাকে সারদা লাগছে ভঞ্জা মাঝে মানে গুদগুদা সারদা এলাই নি আজ তো বিষয়বস্তু আছে তোমার প্রশ্ন খাইটা আছে ফাসারা
2: রমেশ আয়া নমস্কার
1: নমস্কার আজ্ঞা নমস্কার বল আচ্ছা কি
2: অগ্নিশম কর্মীঙ্ক পাখরে
1: গোটে অগ্নিশম কর্মচারী আজ্ঞা আমার রয়েছে আছে দক্ষতা ভালো গোটে কর্মচারী হবার আছে পঞ্চুয়ালিটি হবার আছে আর ডেডিকেটেড বলিকরি জন আমি ইংলিশ তানে কইলুনি বলে জন কাম বি যদি উপরিস্থ অধিকারী আমাকে কইবাইছে সে কামকে আমার পুরা জীবন দিকরি মানে গোটে ভাবিকরি করবার আছে যে আমার উপরিস্থ আজ্ঞা কইলা আছে বলে ডেডিকেটেড হিসাবরে এইটাকে আমি যেতকি কাম বি বারর কাম হ কি আমার অফিস ভিতরর কাম হ পুরা মন লগাই করে এই কামকে করবার আছে আজ্ঞা কারণ হচ্ছে আজ্ঞা আমার জন শহে আট এলানি এম্বুলেন্স রেলা শহে দুই আর মা মদর জন গাড়ি গোটে রা এটা গোটে ইরলা আর শহে ইরলা পুলিশ এলে সবু জিনিস সব লোক সার সবু বলে জানকে না পারতেলা সিটার গিনে গভর্নমেন্ট কাই করলা যে শহে বারো গোটে এমার্জেন্সি নম্বর করে দেলে লোককে সুবিধা আছে বলি করে গোটে নম্বর করে দেলাই আজ্ঞা
0: বড়িয়া করলো
1: আজ্ঞা
3: আরিঘাটে পচারা আছে নীলু বাবু আলে আলে জোয়ার লাগো ধন্যবাদ লাগো এমতি একা আমার রেডিও কে কার্যক্রম লগে এমতি আমাকে প্রশ্ন পচারতির আমাকে সাদা লাগছি আলে আমার তরফ নি তোমাকে ধন্যবাদ দিলুনি জোয়ার জোয়ার
0: এলে আজ্ঞা
1: আজ্ঞা
0: ই জন ফায়ার অফিস আনে ই জন চাকরি করলে নি আমার আজ্ঞা মন আই মন কে এটা কত ঘন্টা ডিউটি কি কি নাই এনতি টাইম নাই জেড়ে বেলে বাজলা বল উঠি করে জিবা
1: এটা তো জেড়ে বেলে বাজলে জিবাটা আজ্ঞা কিন্তু আমার অফিস ভিতরে গটেক ছটা গার্ড গটেক হাবিলদার আজ্ঞা আর গট আমার ড্রাইভার আজ্ঞা আর গট আমার অফিসার আজ্ঞা সবুদিন ডিউটি পড়ছি আজ্ঞা এলে ছ জন জন পড়ছি আমকে আই মন দুই দুই ঘন্টা দুই দুই ঘন্টা কে ডিউটি করবাই আজ্ঞা চব্বিশ ঘন্টা ডিউটি চালিয়েছি বট মিন্ট মিশা এপট সেপট নাই সবু লোকর এলে এটাকে আমি টর্ন আউট বলবো তো সবুদিনে আমার
3: চালিয়ে গোটে ফোন আইলানি বাবু
0: তাহলে উঠাই দে সাপা
3: হ্যালো হ্যালো হ্যালো রেডিও কে ফসল কার্যক্রম স্বাগত করলুনি কে কইলাস নি কোন তুমি কইলাস বাবু
4: আজ্ঞা নমস্কার
3: জোয়ার জোয়ার
4: নবরঙ্গপুর তো কহুতলে আজ্ঞা
3: নবরঙ্গপুর তো পরিচয় কোন দিয়া বাবু
4: আজ্ঞা ফায়ার অফিসার বাবু আইছন্তি আর তাঙ্কু তো আমার টিকে জানবার ছিলা যে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড রে

0: এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেইলস র ভুল ইউজ করি পারন্তি।
1: ও
2: তু বুঝি গলো না? রিল্যাক্স।
1: কিন্তু কার জিতে যাইছিলে? বাবা হোমওয়ার্ক করাই ন থানতে।
0: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
3: কই কই থকি গলনি কোন হলা? নুয়া কিডব্যাক দরকার তো প্রথমে ক্যাপ্টেন কো কুহ ন শুনিবে তো ম্যানেজার কো
4: করেক্ট
3: তো এমিতি হি প্রথমে অভিযোগ ব্যাংক রে করন্তু 30 দিন ভিতর উত্তর কিংবা সমাধান প্রাপ্ত নহলে সিএমএস পোর্টাল রে অভিযোগ করন্তু তো প্রথমে ব্যাংক তারপরে সিএমএস পোর্টাল নহলে অভিযোগ হবো না মঞ্জুর জিবা নিয়া আসি গলা না কিডব্যাক
5: আরবিআই কহে
6: প্রথমে নিজ ব্যাংক তারপরে আরবিআই অম্বুডসম্যান

0: 몰라. 버터구비,
1: 아이기.
0: 풀구비, 풀구비, 아우, 가시, 미라팔로, 다니아포톨,
1: এতে গুড়ো করছো এলে?
0: মাই ফুল, গেঁদা ফুল,
1: ফুল চাষ মিশার আর কি?
0: ফুল চাষ মিশা করব।
1: হলে ফুল চাষ কিন্তু করছো তো?
0: কেনতে তলি করব, তলি করি সেটাকে লাগাইব।
1: হলে তলি কুঠরু আনছু?
0: এ দে নাই, নিজে আমার 5 লাখ টাকা শুকায়
1: ওহো,
0: নেই। হই
1: তুই নিজে করবা তলি নেই কি? কিনতি সেটা বুনছ যে?
0: কেনতে সার মারব, গিড়িয়া গিড়িয়া করব, সে গিড়িয়া গিড়িয়া লাগে লাগাই দেব, তলিকে লাগাইব।
1: তলিকে লগাইব নেই কি? হ্যাঁ সেটা।
0: আর ওষুধ দেই দেই করি, গুড়মু লুরিয়া দেই দেই করি, কড়াকি দেবু, টিপ টিপ ভাঙ্গাই দেবু, সেটাকে বড্ড বড্ড বুটা হয়েছি, ফুল ফুটছি।
1: ফুল ফুটছে নেই কি? হলে গোটে একর পরা করছু?
0: নাই, অর্ধ একর পারা
1: অর্ধ একর পরা নেই কি?
0: ফুল লাগাইবু, গোটে একর লাগে, জলা মকা লাগাই আছু, মিঠা মকা।
1: হাই হাই, যে ফুল কেত পরা ভাবছি?
0: ফুল ডালে পুটে মিশা ভারি পারবো।
1: হলে তুমি ফুল চাষ করছ যে, লাভ হচ্ছে কি নাই?
0: লাভ হয়েছি বাবু,
1: লাভ হচ্ছে না?
0: লাভ হয়েছি,
1: ফুল হলে লাভ হচ্ছে নেই? হলে ফুলর তো বেশ পোক পোক হতবে।
0: পোক হইলে সারি পেরেং করবো।
1: স্প্রে করছ নাই কি? হলে উষ কুসা কুঠরু আনছ?
0: মেল রটর সে কুষ বন্ধু খা।
1: হলে বাহারু কিনি আনছ? হলে তোমার কৃষক সাথী কে নাই কি সেটি?
0: সেটি কে হে নাই বাবু, আমি একা নিজে যাই।
1: নাই নাই, কৃষক সাথী বলে কি জন থিব তোমার? পচারি বুঝ অফিস রে, অফিস লোকে তুমি যাও না পড়া লাগুছে নেই কি?
0: যাই আনছি।
1: হলে বুড়া কুকুর দিন কো অফিস কু যিব? অফিস রে কেতে লোক অছন্তি আমার অফিসর মানে, হেলা তাঙ্কু টিকে আনিকিরি দেখাইব তোমার জমি কি? তাঙ্কে যুড়া কইলে সি উষ কুষা আনব। হ্যাঁ, তাঙ্কে যেমন কইলে সে ধান চাষ কলে কি তোমার ফুল চাষ কলে কি তোমার যেতকি পরিবা পনিপরিবা চাষ কলে ভালো লাভ হব। হলে তুমি যে জমি জমা অছি বলছ, কেবে মাটি পরীক্ষা করলু কি নাই?
0: মাটি পরীক্ষা করু নাই বাবু, সেন্তিয়া খা করবো,
1: সেন্তিয়া করবো। হলে মাটি পরীক্ষা কলে সবুঠু ভালো হব। কাইকি মাটি পরীক্ষা কলে তুমি জান দব কৌশ দেলে ভাল চাষ হয়েছি কি নাই কি? হলে এবার নু মাটি পরীক্ষা করবা পাই য পচার কোটি হচ্ছে কেমতি হচ্ছে। হ্যাঁ, অফিস লোক গেলে কইবে
0: টমার তলি পাকাইলে হইলে তো হইলে, আর নইলে পোক ধরলে মরি যাইছি। পাকাইলে আছু পালা,
1: তুমি যদি মাটি পরীক্ষা করি সব করতান্ত, হলে সি অধা তোমার হেবাটা ভাল হইতা, আর অধা পোক হবাটা মিশারু ভাল হইতা, হলে সবু যাক ভাল হইতা, তোমাকে লাভ মিশারু ভাল হইতা কি নাই?
0: 3000 না কুবি তলি একা পাকাই আছু।
1: ইতর কুবি করছো কি?
0: কুবি পতর কুবি, আর এবার 2 দিন রইলে আর লুসুন, পিঁয়াজ,
1: ও রসুন পিঁয়াজ মিশারো হয়েছে নাই কি? হলে ভালো কাম তো করছু, আর কোন হলা? হলে লাভ ফাব হচ্ছে কি নাই তোর?
0: পিঁয়াজ কলে লাভ হয়েছি, পিঁয়াজ লাভ হয়েছি, লুসুন টিকে খাইবা পারা করবু, যে লুসুন হইলে হইলা, নলে টিকে সান সান মুড গোলাইছি, মূলা হয়েছি, আর মালভিনিস, মালভিনিস বুটা ভিনিস, এটা মন সব
1: পরিবার চাষ নেই। হলে মকা কেত পরা লগাইছু?
0: মকা গোটা একরা পারা,
1: গোটা একরা পারা কি মকা কলুছু?
0: কাই সুইট কর্ন,
1: সুইট কর্ন মিঠা মকা নেই কি? মিঠা মকা গোটে একর পরা করছু, সেটা কিনতি হলে তলি ফুলি আনুছু কি কিনতি হলে?
0: গোট কাইছে গোট কেজি মঞ্জিকে সেটা 3000 হয়েছি।
1: ওহ, সেটা গাঁ
0: বুদিন আমি আনবো কিনে 2500 কে দেছি, 500 ছাড়ছি।
1: হলে কুটরু আনছু সেটা?
0: সেটা গিয়ে তো জয়পুরা কা মাঙ্গাইলে কুশ বন্ধু খাসে।
1: ওহ, তুমি কিনি করি আনি করি বুনবাটা নাই কি? কিনতি বুনা বুনি করছো?
0: আমার ঘর সেটা ওসব পাকাই কিনা চাকরি করে রকিবে ভাই, সেটা একই গোটে সেতিকি গোটে লাগাইবা।
1: ও ধাড়ি ধাড়ি পাকে পাকে গুড় গুড় ফুটো না গুড় গুড় চাক।

0: এবেঠু পাঁচ পহর যায় মানে রাতে নটা যায় কি দশটা যায় একা লয়ের ধারণা দেবো
1: এবেঠু ধারণা
0: তুরন্ত কর্ম মহাপূর্ণ আউ ডেরি ক্যাঁ করিবা
1: না না ডেরি করিব ক্যাঁ
0: না
1: আরে মকরা তুমি কোন আজি অরুয়া খাইব
0: আরে রাম রাম রাম ধারণা দিয়ে কি কোন পুনি সংকুড়ি হয়ে নির্জল উপবাস নির্জল উপবাস
1: মরি যাই গোটে কষ্ট তোমাকে না হব
0: ছাঁচুণিয়া
2: কমল ঘোড়ি
3: শোবি
2: কহিল পারা শুয় তু শোলে মু বাহার
3: কাহি শোবে আজ্ঞা আপন সিনা ধারণা দেবে কমল ঘোড়ি হয়ে শোবে
2: শুন মু যা কইছি চুকার শো এটি মোর ভেড় হয়ে যাচ্ছি মু যাবি
3: মুন্ডরে কিছু পশু নেই আজ্ঞা মো মিছুটারে কাহি কিছু
2: আরে বোকা তু কম্বল ঘোড়ি শোলে মা জাণবে মু শোইছি বাস মু তেণিকি মর
3: আজ্ঞা আজ্ঞা মা যেতবে জাণবে যে এইটি আপন শোই না মু শোইছি সেতবে মা
2: কন কুচু বে
3: মো পিটরু ছাল উতুরি যাব আজ্ঞা মাঙ্ক হাতের ছাঞ্চুড়ি মুঠা পড়লে ইন্দ্র চন্দ্র ডরের ঘর ছাড়ি পড়বে আজ্ঞা মু কৌ থার
2: ও সাংরে খেল লগাইছু নাই পাচি বদমাস টিকলি হড় লোচনা করি জানিছু কি
3: আপন তো আজ্ঞা পিটি পিটি হাড় গুন্ডা করে দেবে মা ছাঞ্চুড়ির পিঠির ছাল উতার দেবে আজ্ঞা
2: কেন্দ্রাপড়া তো মামুর কু যা খজা নেই যাবো
3: যদি কোন খালি দিয়ে বাবু ঘর চাকর আজ্ঞা খন্ডে বলে খন্ডে অঙ্গা
2: নাই কালি তো অঙ্গা কিনতে যা পিন্ধি করে মামুর কু যা এটি আসলো কমল ঘোড়াই এইটি শুই পড় মু আসিবা যায় এমতি ঘোড়িয়ে কি শোইথিব কাশিবু নেই কি ছিঙ্কিবু নেই জোরে নিঃশ্বাস নবু নেই কি শোই পড়লে ঘুঙ্গুড়ি মারিব নেই বুঝিলু মারিকে হাড় গুড়ু চুনা করে
3: বাবু কিছু নেই আজ্ঞা

0: ঠাকুরে, হে মা মঙ্গলা, কাহিঁকে ভোলা তাকে দূর ফুটি দৌছ? রাগ মুন্ডের মহালক্ষ্মী কণ না করলি, স্বামী দেবতা যে তাকে ছাত্রী মুঠারে পিটি পকে, মুহূর্তে কি বুদ্ধি করিবি?
1: চেতে পড়ে গেলি গো
2: ପଡିଛନ୍ତି ବାବୁଙ୍କର କଣ ହେଲା ମା?
0: ଯାହା ତ ହପାର ହେଲାଣି, ତୁ ତାକୁ ଧରିଲୁ ପଲଙ୍କପୁରକୁ ନେଇଯିବା।
2: ବାବୁ ବାବୁ ଆଜ୍ଞା ଉଠିବା ହଉ, ତୁ ଆଜ୍ଞା ପଲଙ୍କପୁରକୁ ଚାଲନ୍ତୁ।
0: ଛାଞ୍ଚ ମୁଠାରେ ଫୋପାଡ଼ି ଦେଲିନି, ଉଠ
2: ମା। ମାମୁଁ, ବାବୁଙ୍କୁ ଆମର ଏମିତି କଣ ଡାହାଣ ଲାଗିଛି ନା କଣ? ଏଇ ଛାଞ୍ଚୁଣି ଦେଖିକି ଚମକୁଛନ୍ତି କାହିଁକି?
0: ତୁ ତାଙ୍କୁ ଆଗେ ଉଠେଇଲୁ।